স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে।

বন্ধুরা, আজ রয়েছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, তবে তার আগে শুনবেন আজকের দিনটি নিয়ে বিশেষ কিছু কথা। আজ 30শে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব গ্রহাণু দিবস বা ওয়ার্ল্ড অ্যাস্টেরয়েড ডে। গ্রহাণু হল মহাকাশে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান পাথুরে বা ধাতব বস্তু, যাদের অধিকাংশই মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে অবস্থান করে।

পারে। গ্রহাণু হল মহাকাশে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান পাথরে বা ধাতব বস্তু, যাদের অধিকাংশই মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে অবস্থান করে। পৃথিবীর ইতিহাসে গ্রহাণুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীদের মতে, কোটি কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতের ফলে ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল। বিশ্ব গ্রহাণু দিবস পালনের মূল উদ্দেশ্য হল গ্রহাণু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং পৃথিবীকে সম্ভাব্য গ্রহাণু সংঘর্ষের ঝুঁকি থেকে রক্ষার জন্য বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহ করা। এই দিবসটি পালনের জন্য 30 জুন তারিখটি বিশেষভাবে নির্বাচিত হয়েছে। 1908 সালের 30 জুন রাশিয়ার সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলে একটি মহাজাগতিক বস্তুর বিস্ফোরণে প্রায় 2000 বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে যায়। এটি পৃথিবীর ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে বড় গ্রহাণু সম্পর্কিত ঘটনার অন্যতম। পরবর্তীকালে 2016 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 30 জুনকে বিশ্ব গ্রহাণু দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহাকাশ গবেষণা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, মানবজাতির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন বিশ্ব গ্রহাণু দিবসে আমরা বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনাকে উৎসাহিত করি এবং মহাকাশ সম্পর্কে আরও জানার আগ্রহ গড়ে তুলি।

বন্ধুরা, এখন শুনবেন সেলুলার জেল সম্পর্কে কিছু কথা, আর কথার মাঝে মাঝে কিছু জনপ্রিয় দেশাত্মবোধক গান।

সাগরের জল কালো হোক না হোক, নৃশংস অত্যাচারের ক্ষত কালো থেকে গভীর। স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকেই আন্দামান ছিল ব্রিটিশদের তৈরি কালাপানি। সিপাহী বিদ্রোহের সময় থেকেই এখানে দ্বীপান্তরে পাঠানো হতো বন্দীদের। অত্যাচারী ব্রিটিশ শাসক সেই ধারা পূর্ণ মাত্রায় বজায় রেখেছিল স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রেও।

সিপাহী বিদ্রোহের পরে প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামানে দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। 19 শতকের শেষে পরাধীন ভারতে তুঙ্গে স্বাধীনতা সংগ্রাম, ফাঁসির পাশাপাশি সশস্ত্র পথের বিপ্লবীদের বেশিরভাগই শাস্তি হয়েছিল দ্বীপান্তর। সেই সময় ব্রিটিশ সরকার বুঝল এবার আন্দামানে দরকার নিশ্ছিদ্র নিরাপত্তা সমেত একটি কারাগার।

মূলত ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস এবং চিকিৎসক এএস লেথব্রিজের মস্তিষ্ক প্রসূত ছিল সেলুলার জেল। 1896 সালে শুরু কারাগার নির্মাণের কাজ, শেষ হয় 1906 সালে। তৎকালীন বর্মা থেকে ঘন লাল রঙের ইট এনে প্রথমে তৈরি হয়েছিল কারাগার।

এই কারাগার ভবনের 7টি শাখা ছিল, কেন্দ্রে ছিল টাওয়ার যেখান থেকে রক্ষীরা নজরদারি চালাতেন। সেলুলার জেল নাম এসেছে সেল বা প্রকোষ্ঠ থেকে। কারাগারে মোট 696টি সেল ছিল। প্রায় 14x8 ফিটের প্রকোষ্ঠগুলিতে আছে একটি মাত্র ঘুলঘুলি, সেটাও মেঝে থেকে প্রায় 10 ফিট উচ্চতায়।

ঠিক কতজন রাজনৈতিক বন্দীকে আন্দামানে দ্বীপান্তরিত করা হয়েছিল তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না, তবে সংখ্যাটি অন্তত 80,000 বলেই মনে করেন ইতিহাসবিদরা। তার মধ্যে সামান্য সংখ্যক স্বাধীনতা সংগ্রামী ফিরতে পেরেছিলেন স্বাধীন ভারতবর্ষে।

ব্রিটিশ শাসনের শেষ অর্ধে সেলুরা জেলের বন্দীদের বড় অংশ ছিল স্বাধীনতা সংগ্রামী। ফজলে এ হক, খায়রাদি, যোগীন্দ্র শুক্লা, বটুকেশ্বর দত্ত, বারিন ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল সহ অসংখ্য বন্দী সেখানে অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন। অত্যাচার সহ্য করতে না পেরে অধিকাংশ বন্দী হয় মারা গিয়েছিলেন, নয়তো আত্মঘাতী হয়েছিলেন। অনেক সময়ই প্রাণদণ্ড বা অন্য কারণে মৃত বন্দীদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সাগরের জলে।

ছেঁড়া ফতুয়া গলায় পেঁচিয়ে আত্মঘাতী হয়েছিলেন বিপ্লবী ইন্দ্রভূষণ রায়ে। বিপ্লবী উল্লাসকর দত্ত 14 বছর বন্দি জীবন কাটিয়েছিলেন এই সেলুলার জেলে। অত্যাচারে জর্জরিত বিপ্লবী আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায়। শেষে তার জায়গা হয়েছিল কারাগারের লুনাটিক ওয়ার্ডে। অবশেষে 1920 সালে মুক্তি লাভের পরে তিনি ফিরে এসেছিলেন কলকাতায়।

এই সেলুলার জেল আজও তার বুকে বয়ে নিয়ে চলেছে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের আর্তনাদ, ব্যথা, বেদনা, সাহস ও বিজয়ের কাহিনী। তাই এই সামান্যটুকু সময়ে তা শেষ করা অসম্ভব, তাই আজ এখানেই শেষ করব আমার শ্রদ্ধা জানিয়ে সেই সব স্বাধীনতা সংগ্রামীদের, যারা আজ আমাদের মধ্যে না থাকলেও তাদের বলিদানের জন্যই আমরা স্বাধীনভাবে বেঁচে আছি। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।